জানিতা ইয়াবাল মার হররে ইয়ালার হররে মতাতো Dios mío, Dios de la gloria.